রুরুরিরি হাইন খুং পদ মালেম তাইবং পানব শীদল লাইরিব থওয়াই পানব পুনমং না মাগি মাগি মরুল ন মপুগি মিখাই শক শোলল ববু মতম দদি ইনুম শোয়া হেলে।

0: mama da mana ira mana ngan kuno na jare ga bo he gora hari ai bu mo ne kani gi mina miri gi ne ai bu mo di ara ba shini ti e jagat ki sho tantra sho ra ba maning tam sho ro bi da mere ne
1: ka re tumar bho e bhoi তুমি নহ পরাত অন্ত্রে
0: আই বুঙ্গনে কানা কিবগি দমকদা আদু ওয়াফম ওয়ারম পুনম পুনে নরা আই হিন্দ খঙ্গন বিলি বনু
1: প্রভু কো হে আমি মনুষ্য আশ্রম
0: প্রাণ গৌর হরি মনায় রমানন্দ ইয়ে বৈষ্ণব বৈষ্ণব হাই গৌরাঙ্গ লম্বই বৈসে মনুষ্য জনু মিয় মপুক এই লম্বই রুনি মিয় মপুক কই
1: কায়ম উবে ব্যবহারে ভয়া আবা আসি
0: পইনে পুরব সাইনাশি ধরম লব লম্বরব এসে কাই মন বাই কায়না ওয়াং সৈহিনি এই সাজা সৈহিনে নাকস বাবসে গৌরাঙ্গি থি
1: সৈন্যাসি অল্প শিদ্র সর্বলোক্য গায়ু
0: নিধৌ সঙ্গ ওই রুড়বা নিধৌ তিন রুড়বি লম্বই বেগে ধরম

আকাশবাণী ইম্ফল ইচ্ছু চক্র হন্দা পুঙ্গো হেফে রেপদে কোরে মাও জুসুবু হে নো আছে দিলে চক্র গাপি দুনো ক্রালো শুয়ে উমের হাত উমুয়

আকাশ ফানিং ফল আর হুন খেউই বং আচু পাউ নামসে চানরিউন আহমসিম রানা পামিলে রেমেকাপ তে খামতাই পাউবিং লিয়াং মাই নাগা হোস্টেজ থরুগলি গালাং তে জহমি কবাই আজি তামেংলং হেডকোয়ার্টারস লি জুইন ট্রাইবস উইমেন অ্যাসোসিয়েশন না থান্দে শানাউ থিং থিং না প্রোটেস্ট কুইকা হাইরা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি না আজি ইদালি উই প্রাইম মিনিস্টার কলা প্রেসিডেন্ট নি সম্পং তে ইন্ডিয়া ইদলি কোঅপারেশন উই মরাম নে সঙ্গ রমরা কলা সিজিল ক্রাইব ক্যান্ডিডেটস বিং দি ন্যাশনাল ওভারসিস স্কলারশিপ স্কিম 2026-27 উইবং ইউনিয়ন মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স অনলাইন অ্যাপ্লিকেশন হতলাই আর পাবজি মাইসাই পামিলি তামেংলং উই জয়েন্ট ট্রাইবস উইমেন অ্যাসোসিয়েশন জিম লিয়াংমাই রংমাইগুলো ইনবুই থান্দ সিনাও থিং থিং আজ তামেংলং হেডকোয়ার্টারস উই জাদোনাং পার্কলি তুখুই গাহাই লিয়াংমাই নাগা হোস্টেজ থরুকজি জহমি খাবাই প্রোটেস্ট খুই গাহাইর জয়েন্ট ট্রাইবস উইমেন অ্যাসোসিয়েশন JDWA নে প্রোটেস্ট জিদি মে তারিখ থ্রাদা কথুমথং লাইলন ভাই ফেলে কুকি বিং তুখুই গাহাই সিভিলিয়ান পিং আলাং দ জহমি খাবাই তুক খুই জিলি গজং মিপিং লি ফাশক দ নালাই হিউই আহিন আথিশুর দ সংরান মি খাবাই কুইর সেমটি থং এদরে থং বই কিপ ক্যান প্রেসিডেন্ট কে এন এফ পি কল সু এগ্রিমেন্ট নি লাইদাকলে কুগিস আন্ডারগ্রাউন্ড চেয়ারম্যান নি তুকুই ফালুংরা কল ডেপুটি চিফ মিনিস্টার নেমজা কিপ ক্যান নে আউই অফিস উই নাংলাং দং সাম সাক ফালুংরা ইউর জাতুই আলুং নি শক তা খলাই হিউই সিচুয়েশন সাকসি সং আখ হিউই রেসপন্সিবিলিটি সি কুকি ইন বি মণিপুর এ কুকি স্টুডেন্ট অর্গানাইজেশন না পুংরা খেলা কনসার্ন অথরিটিস না কুকি মিলিটেন্ট পিং না পান্ডা খেলাই পামুই সংফ পিংনি সিভিলিয়ান পিংনি সেফ প্যাসেজ মে ফলংরা গজি মারাম ফাঙা হে ডিমান্ড সাহাইরা মণিপুর উই চিফ মিনিস্টার ইউমনাম খেমচান্দ সিংনি লিয়াংমাই নাগা কাউন্সিল এইনা লিয়াংমাই নাগা ওমেন ইউনিয়ন উই ডেলিগেশন আয়া ইম্ফালে সম্পং দ থুই গাহাই ডাইরেক্ট থ্রাদা গথুম থং কাংপোকপি ডিস্ট্রিক্ট উই এইনা তুখুই গাহাই পাস্টার জং মেয়ার নাও থ্রুকলি ঙলাং দ জহমি খাবাই তিমান সাহাইর কুইর খেমচান ডেলিগেশন পিংজিলি গাহাং মণিপুর পুলিশ কলা CRPF পার্সোনাল পিং সিমান দ কলাই মি থ্রুকজি ফাকুই খাবাই নিংখামাং আপাম পিংলি কম্পিং অপারেশন কুইকা দলাই ইউর চাত কদং খন গজার মশো কবাই গলা স্টেডিয়াম।